0: শিকা মত খব সুয়াম সানি দেলাং না মুখন মুঙ্গুই নি দেক নো সুপয় দান মাছে দেলাং না মুখন মুঙ্গুই নি গ ফান্তং খন সং ক না তেজাং সুপয় দান আই জে ইয়া না লাং পাই খুমগা
1: ই না ছু সু মু জাত
2: আমনিয়ে নি সু মু জমা জিন আ
1: ওয়ে সু মু
2: হি সু মু
3: ইমা শেষে পিঙে নিদুনি নিছু ছোকো সাংহাই হজু জুচি জিদু ইমা গা দাগ জেন জিয়া জিসু সুতা কুয়া জাদ কুয়া শিবদেমো সুইজু রকমা।